0: ব্যাংক খাইমত বিলে চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম চারে নেপরে সালি জানকারী রি বিষয়া নো কল করিম সময় নো ঠকদিল খামো ব্যাংর বে কর্মচারী বীরা নো দেপরে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল করিম নো তানি সতর্ক তানা ঠজরিকা বচেনা সিদ্ধার্থ ব্যাংর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদৈব ভরিনাই
2: समानता र महिला अधिकारको लागि बुलन्दित आवाज रेडियो दिदी बहिनी 95.2 मेगाहर्ज